0: plan. Hem de sunkre sopan ki ke man sopan ker ke man chopan kring ke man jun pan kring ke man sopan ki ke man sopan ker ke man chunkre ke man mar jayenge man ab thak jo e chunkre ke man mar jayenge man lohu man lo plat ke man asi jo ju alam se pha ju alam ta phana lam da ani si bang binong ko bang binong the e pinchong ka ni ti pinchong ka ron pinchong ka jutang asi no me tum nili na tum bang ju alam se phana lam se lang hum binang hum pat nasila so abong sina so abong krok lola sinon e jo ani filian te ni mu pran pili pla te ni mu pla te e jo ala so ke so pan la so ke un e pen an so se so chung kreng la so mar jeng pakakra e jo theplong pading la nang diplong pading la nang e di cho pun pa mana nang the pun pa mana nang e hem tun pa mana nang the pa mana nang se ra theng pa mana nang ru pa theng pa mana nang e bari so jo nang pa o jang do nang si jo la so bong sina so bong krok jo pilo khi nang polo khi e jo ang po lo nang phe lo nang thap ma si jo sang tar lam ni tar lam lam ang thik yang thik ang than to nang serbong jen nang serbong krok de hem dam pruy de nang che lang na mi tum jo mi san bo jo
1: la son si har bor nam pu de ta phi pe ri ke pa jir a me alin tum phan ma te a phili a o sa a mu la hai tum a phan pe ri ke pa jir ho কপোসন সিয়া অং আবং কি পুদুনমা লতামে লাপু হেলো
0: তে মে মানে তুম লক মানে তুম মানে তুম জু ফান নাংছে ডেং ডু নিং নো এ জো নাকে সো বান তে কোন এ বান তে লাই নি ফিলি প্লান লাই নি মু প্লান তে এ পদা পদা পদা নি নে না অং প্লান নি হু প্লান নে জু অং থাং রাং লো ফান থাং রাং লো এ সেরি সিরাং পাজি রাং তাং লো রুবি সিরাং পাজি রাং পাজি রাং তাং লো নাংকে সো বান তে কোন এ বান রাং তে এ লো হু পাই দৌল লো লক প্লাই পাতল লংলে লো চুংরে পাতল লংলে লো মারজেং পাতল লংলে লো এ চোপাং খিন লংলে লো চোপাং চোপাং খে লংলে লো এ পাতা পান পারা পান পিনি পানা পারা কে এ লো হু পাতল লংলে লো লক প্লাই পাতল লো কাই প্রাণ কাই মুই পাতল নাং পথে এ কে থে পাতল নাং পাতিং পাতল নাং রিচো পুন পমান তল নাং কে থে পুন মান নন নাং এ পরিসুধ নন নাং পাও কারাং দুন নাং এ জো মো সার থেং পমান তল নাং লার থেং পমান তল নাং এ রিচো পমান দল নাং থে পমান দল নাং হে হ চে আং চে দেং নো দে হ
2: এ ত
1: পুথত আরনান হাং দে তাফি কিসো বাং জং সি মে মুচত মতে আং থেক দল লই পুতে পে রি কে হাং জি আ ফান তামে পুথত আং দেং দাম থুপ লাবাং সো আং দেং তামে আ অং আ ফান বংখ্র বংচিন ইংলে এ ত পেন আ অং আ বাং আমি আলি নে তুম ফান কিহুত পন আলাম থে আর জুই সিনাং লাকে লাপু হেনল
0: আই মে তুম নতুম এ জো বার মে দাবলে বার মে নিলে অ কেংরি নিহ কেংরি এ হর বং পেন হর থে পেন বং চিন পেন বং রক পেন মান্তা পেন বহর পেন রে পেন পাং দুক মহ পাং দুক কে এ না হুডি দে চকছে না পুসি সে চকছে ন মে তুম রে না তুম এ জো সেরো হর দেশি ফুমাং হর দেশি এ বাং কিরি পোটম বাং রত পোটম এ কেনং চেনে আমার হর টিকি চেনে আমার হর কাহ চেনে আমার হর পুরল স্থান ননকে দেট চুমাং মাং জুন থাকতে দেট জুন মাং জুন থাকতে দেট হর বং দুক হর থেকে দোক বান্তা দোক বহর দোক সে আলাম থেকে দো হর পেনা আলাম কি দো হর পেনা সে না উঠি না কক না পুষি না কক লো মে মারলি এতুম লক মারলি এতুম এ নিহাং রঙে কাজিমা নীলিপ টঙ্গে কাজিমা পালা টঙ্গে দামজিমা পালেং টঙ্গে দামজিমা মানতে এ চিয়ং টঙ্গে দুঞ্জিমা চি টঙ্গে দুঞ্জিমা হিথি টং দুঞ্জিমা বরবা টং দুঞ্জিমা হিথি কী দুনকে বরবা দুন টংকে আহুত লেউন এ আদাক লেউন এ টংকে অংকে রি নিহু গেরি বাসা নাঙা চেহাং মা বাসু নাঙা চেহাং মা মাতাং তে এ নন যৌ এ কে নঙ পর কেসিমা পর টংকে এ হেন চিলি দরদে ফুরু চিলি দরদে সহ চিলি দরদে সাহ চিলি দরদে টংকে এ চিলি নাঙ্গে হাং মার এ নাঙ্গে হাং মা মে তুম লিন তুম না হুদি না কক না পুষি না কক লহর বং কক হরসে কক সে মে তুম লিন তুম কাদম হে
1: লাপুসন সি আ অং তুম আমি আলি নে তুম ফান উহুত দে তাফি আমি আলি নে তুম তা চে থাক লুন থুপ লাবাং সু কে চে থাক লুন তা আর দুই সে নাং লাকে লাপু হেনল
3: আই অং তুম নিহু তুম এ জো নে নাং মে আতুম নে নাং লগ আতুম এ পালাত কে দাম জি কালি পালেং কে দাম জি কালি হিথি কে দুঞ্জি কালি বরবা কে দুঞ্জি কালি চে জংলে কে দামজি কালি চে জিলে কে দামজি কালি এ নিহাংলে কে কাইজি কালি নিরেবলে কে কাইজি কালি পালাত কে দামজিলে এ পালাং

0: thu nang chor dom wang thu hi ju alam han alam si ang deng dolang pu si ang hoi dolang pu si pe nang noi do noi ri nang noi do noi pu alam si la su abong chin la su abong krop ong a hem ni hu a hem ong a keng ri ni hu a keng ri pe nang noi dun pu ri nang noi dun pu pu si la su abong chin la su abong krop ong a hem ni hu a hem ong a keng ri ni hu a keng ri abong nang che le a the nang che le ong a tum ni hu a tum la ne li bong krok ne li bong chin so a bong chin so a bong krok le anam nang pu pi dun ik da noi ong a tum ni hu a tu
1: pu thot a ong a tum a phan kang le a bong krok bong chin anam ni pu pi non pu pu si a ong a tum bong krok anam pu pi po la sobong khro ar nam ki putame ar duik sena lake la pu helo
2: e jo la na tum e jo ambong chin bong krok ra ni li phili plan ni li mu plan e so pang ke lam so pang ke lam ju lam phan lam sobong chin sobong krok e ju ser bi sir pon ad ru bi sir pon ad a phi ang deng bang binong wo po bang ang deng thakang ang hoi thakang mang e ang deng du thulang hoi du thulang pe ang deng riang deng na si non bang ke pe nang noi dun po riang noi dun po asa so bong sen so bong krok ni li anam nan pu pi po me tum lin tum de ha
3: oi da
2: hem dam pru hem ajuna pi the ajuna pi the ajuna pi the ajuna pi the ajuna pi mukra ajuna pu mukra ajuna pi ra sing ja ajuna pu ra sing ja hem arju pa na na arju pa no kai na pi ching bong krok ma pi ching bong chen ma pu arju pa pi ching ban ta ma pi ching bo bohot ma pu arju pa na arju pa no kai na hem jo pitching bong krokali pitching bong sin kali pitching ban abanta kali bahor kali hem jo ne phili ke plang ni mu ke plang so pang ke plang sungreng ke plang marjeng ke plang so pang ki ke plang so pang ke plang sungreng ke plang marjeng ke plang tam dai ke than pe plang tam thai ke plang hem mo sing ke log ye ding mon sin ke log ye ding si jo la ong ke ri ni ho ke ri ju nang hang phanang ke hang si la so bong sin so bong krok si jo e ke so bang ate kun e bang ate pini pa na para pada pa na para pa na pa na para e jo ka pan kra mu e jo ke the nang man dun ke ding nang man dun thu an ri cho ka the nang man dun thu ke man man thu e jo he pi nang man thu he the man thu pari so dun thu pa go jang dun thu an so se lam ki bodo nang le lam phong bodo nang le ni pada pa ante pada pa pini ante pada ante e jo ne কিছু বাং ফান কেউ এ বাং ফানি ফিলি ফান নি ফিলি প্লাং নিমু প্লাং ফান এ যো পি নয় দু পরি নয় পো যো সব বংশে না সব বং ক্রক বংশে না সব বং ক্রক সো না পলো না ফেলো লুকি আং থাপলো মে নাং থাপ এ যো হকন থান হলং থান পলং থান লাগে সব আনতে বা কেউ এ বা আনতে কায় প্রাণ কায় মু দু পোলো পোতাং তে যো সব বংশে না সব বং ক্রক নাং তু ক্রিং এট ক্রিং পং হদে হ দুম বুটাকে থম ক্রিং এট ক্রিং পং দে অ দু যো বং চলাং না মিশন যো
1: লাসন সি হরবর নাম পুডেট আফি পে রি কেপাজির আমি আলিন তুম ফান মতে আফিলি আও সা আমু লাহাই তুম আফান পে রি কেপাজির আহুত কপসনসি আং আবাং কি পুদুনমা লাতামে লাপু হেলো
2: তে মে মারলে তুম লক মারলে তুম নানালে তুম জু ফান নাংছে দেং দুনিং ন এ জো নাকসো বান তে কোন এ বান তে লাই ফিলি প্লান লাই মু প্লান তে এ পদা পদা পদা নি নে না অং প্লাং না নি হু প্লাং নে জুং থাং না লো ফানা থাং না দাং লো এ জো পি নই দু পরি দু পো জো নাং কে সো বাং তা কোন এ বাং দাং তে এ লো হু বাই দু লং নে লো লক প্লে পা দু লং নে লো চুং রেং মা পা দু লং নে লো মার জেং পা দু লং নে লো এ চো পাং থিন লং নে লো চো পাং কে লং নে লো এ পদা পান পারা পান পিনি পান পারা কে এ লো হু বাই দু লং নে লো লক প্লে পা দু লো কাই প্রাণ কাই মুই পা দু নাং পো থি এ কে থে পদুল নং পদিং পদুল নং রিচো পুন পমান তুল নং কে থে পুন মামান নু নং এ পরিসুদুল নং পাও কারাং দুল নং এ জো মো সার থেং পমান তুল নং লার থেং পমান তুল নং এ রিচো পমান তুল নং কে থে পমান তুল নং হদে হ চাং চে দেং নু নু দে হ
3: এ ত
1: লাপুসন সি ইলিতুম হিজু ফান কে হাং আং দেং মাতে আজুতাং কে কাপিন চং চং লাপেন আজহা কাতুমকে আলাম পেন মাতে আজহা কাতুমকে আলুন পেন লাপুসন কাচিহুত পনতা দো তাংতে আলুন পেন কুপুসন সি কাচিহুত পনমা নালিতুম আরজু পনিকথা

আলোন আলাম থেকে চার্জু হুর্নন ওয়ে কিমি লাবাং সলুন কি পুদামকে লাকে ওয়ে কিমি এতুম আজাদ কামলে ক্লেমজি সীতা আর লেং কে থে এতুম আফান বিদি সোরে আর জুনংজি ততাংতে লাবাং সলুন আর্জিক সেনাং

লাপনপর্ণ লিতুম রামধেনু লামার জানপেন লুন আর্জুলং একটাংল লাকে আকাশ বানি দিফু না লিতুম জাইমেক আর্জুলং বোম লাকে আসামিস লামার জানালুনা জাইমেক ততাং তেলা বাংস জাইমেক আলং পেন পিনি কেরত কেপা দুসিয়ে লুন আর্জিক লোনা অগ্নি সাক্ষী লামার জানপেন আলুন কিলুন বাং উৎপল শর্মা আলুনা লাম থেকে তুমি হুন ততাংতে আর্জিক সিনা

0: লাকে আকাশ বানী দিফু নালিতম জাইমেকার জুলম্বম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারো সিরা তবরা সিরকে লাপেন কে নিউজ অন এয়ার এপেনটা জাইমেক নালিতম আর জুলং ইকজি আদন্থু আম্বিকা ইংটিপি আনিংার লোলাম থে আর জিকসেনাং
1: নীলিমেন লাকে আম্বিকা ইং টিপি নীলি কেদো আদিম লাকে দিফু রং মঞ্জির নীলি নিঙারলো আলাম চেথান দামসিনা নীলি নন আমাতকে আকাপ্রেক থাং আসাই তা ক্লেম দুন দিলাং নীলি মেথাং আহেম তুন লাপেন অসমার সি চেলানা বম নীলি সমার বাংহিনী দো আরলসো সৈনুত পিনসো সৈনুত লাপুসি হেম অসমার চেলাং বম আকাপ্রেক নিমারলি আতুম আফান নীলি কাপাচিনি দুন কাংতুমকে লাহেল ইলি পাই আতুমকে ইমেথাং আহেম তুন লাপেন সোসাইটি অলং রং আতুম অলং সামে কাচেলাং দুন নাংজি আকে নাং সত নীলিহীন পেনকে লাপু আনসে নীলি পাচিনি দুন চলো কার্ডম
0: লাকে আকাশবাণী দিফু আদুন্থু সোয়ারল আছে আং তো জামেক আং দেঙাল ইনুত মির কারচে মতে মির কে এ আনিং কে হ্যাং আবাং ফি সাং পি প্রীতিং টিপি লাপেন হুট বাং হুন মিলি ক্রোপিয়াং বং মির কে এ আপুথাক চিহু চিপুত আর জিগল না
2: বিনি চিহুচিপুরা যাই মেঘালং নীলি তুমকা চফা পন লাকি নুট মিরকার চে মতে মির কে এ আনিং কে হ্যাং আবাং ফি সাং পি প্রীতিং টিপি ফানসি চোফা পেন আলাং লি পেন মির কে এ আপুথাক জিঙ্কি চিথান জিয়া ফানসি চিসিক পনলো লাসি আলাং লি সিতা মে নীলি তুমকা চোফা পন আতেং পেন ব্যাং সি নন মাইক্রোফোন আথেং নো নেং নি ইকটাংলো লাসি লাম থে চার জু জিয়া প্রাং আলাং লি ফান আকাশবাণী দিফুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম বাজে রিগলো কার্ডম আপ্রাং সি নাংলি রেডিও কার জুয়া রা রাফান নাংলি চিপাচি দি জিম
3: নীলি মেন কে সাং পি প্রীতি ইং টিপি পু নীলি কে ডাক মাতি পুং ডাক রং হিথি পুয়া হিথি লং সিধু ডাক ফরেস্ট গেট আদুং হে নীলি তুমলা সো রং আপ্রাং কে ফরেস্ট গেট পু হে কি ইয়ের হে নন কে মানে রং কে সেং আজাদ মা হেদি আমলা তুম কমিটি হই পেন হে আমা সিলা ডাক রং হিথি পুসা মেন কি ইয়ের হে ডাকসি নীলি
2: চরুপ পিকলো তাংতে নাংলি ফান কে চেং সি নাংকার জুজিয়ালাম থেকে লাপুলো নাংলি মির কে এ মতে মির কার চে কে কমেন্ট টু পেন সি কপাং চেং দো নিকলো
3: নে কে নীলি কে মির কে এ কে হা বিহে আং কো পেন সি নীলি এ নিং কে হ্যাং সফর কর জাং কো পেন সি নিং হ্যাং বম এ বম মিয়াল হে মতলব পুলো হে মা সো সা মির সি পুচে পাং রুম নে কে বিহে আং কো পেন সি নীলি কে মির কে নিং হ্যাং পি না না না নে দাম সি তা মি খালি মির মির মির ফান সি পাং চাম লো হে মা সর নন কে সার পিরু আনয় হেমা সরপেন তাম গে চলং নাকি বার পি আনলা দুদুলো হেমা শর্মা তুই নিং আনিং থিলতে হে মানে মিরসি একদম প্যাং চাম দে তেংলো আমি পয়সা সাপ সুপ লং তা মানে মির নাম দেটপো আকো বাং বেনসে তা এক্সচেঞ্জ পো আসল যে চপাং রুম মির চপাং রুম মিরলো বেশি কই কেলা লকডাউন হুট হে লকডাউন হুট বাংকে পেনা আন নিলি তাছে জ্বর লং লো মির হে বাহেরা তা নিলি মানে জ্বর ইক লং হে বেশি কই কে নগাঁও নগাঁও গে ডিমাপুর সন হে ডাক লোকেল লোকেল তা জ্বর ইক হে নীলি ব্যাং হে সাপসুপ না নাকি থের কে কালি হে আমির বাগান গে হে পুরা সো সালিও
2: তাই মির কারচি জিয়া ফান গোপিপি আহরমু মতে আজাতন সে কেন
3: আজাতন মাংকে নীলি বাঙ্গে লা আহরমু বাঙ্গে লা আন না পু উঠে থে সেটা মে

0: যারা স্নেক প্লান্ট দো
1: হুম
0: লা আদর্শ হয় হয় আ স্নেক প্লান্ট হায়া বাং হেদি
1: হুম
0: উন এ আর্নি উন এ
1: হুম
0: আ বিন লং নেই
1: হুম
0: গেলা এনি লাপু কমন না স্নেক প্লান্ট হাই কে হে
1: হুম
0: হাই বাং গে উন আর্নি লং টা
1: সেলা লা নন কি দো আনা মিয়ার ল্যাং কে পিনাং পো
0: লাং বাং গে পিনাং পো সঞ্জালে
1: তাতে মিয়ার কে লাপু এপং এ প এফং এ চকতে লাপু ল্যাং পিচ চ সাতা মি লাপু কি রেং বেয়ার লাপু সন দুই মা মতে লাং হান পুলার ডুন বয়
0: লাডুন বয় নেই মানে রেং গে রেং হে সেটা আমি আমির বাংকে মেউ এডা দিতিল লা আং আং হান বাং লাডুন বয় তে হে মানে এনে কে সিক্স মান্থস লাসন হে লাসন পেন লাড়ুতে বেশি কই মিল হে তাইলি কে আপর আবে প নিলিকে নিঙ্কা নি সিয়ান পেন সি লার লং লং ইয়ালু সন নই
1: হান বাং লাঠু নাং প
0: লাঠু নং বেড়া ইয়ালু
1: লাসন লোপতে আলা আমির বাংকে
0: মি ও পংকে আর বোল হাই তাহে আপাক থে ও দিতিল এগে মির হাই হরমু কে হেদি নীলি চেপর মানা তেং হেদি মানে আন মা হেদি তাপ কে থি হেদি লা গেনে লা আর বো মির হাই হে আন সুসেলো আপাক থে থি তা নীলি চেপর মানা তেং হে কো আন মা তাপ কে থে পল আন্ন কে থে জি আর আর বো আপাক তাহে ভারী ভারী পঙ্গে সন
1: আতাবা বাঙালা পাথে ক্রং ক্রাং
0: পাথে ক্লং নাম পে হে
1: তাংতে নাংলি লং মিয়ার কে নাম জি ফান হেলোউইন হেলোউইন আ দিম পেনসিতা মে নাহুমরি রি মা নাংলি লং
0: নাহুমরি বাং দোলো নাহুমরি কে দোলো গুহাটি বেন্দা দোল নগাঁও বেন্দা দোলো অঙ্কে ডিমাপুর এনে কে হে কাপড়ে কাদি মেন্দা দোকে দোলো হে সেটা নিলি বাং রিক্স এন এন হাই হেডেট বাং পেমেন্ট বাং নাং পি পেডেট তা দোলো নিলি তা ফুটাংলো নিলি সেটা মে নিকান আনি হুঠো দেই অনলা লকডাউন হুঠলো বন নিলি বাং দার্জিলিং পেন মির চো অর্ডার ল 1500 নি 2000 আফারমানা মির হে নিলি বাংকে পেমেন্ট দেট ল অঙ্কে নাম পালিলি দেট ল লাসি নিলি তা মানে পি হাই হে দেট সন হে দো ও অনলাইন হে ফ্রড হে আমা সি নিলি দাঙে বাহেরা বাংকে সাপ্লাই হাই হে দেট লাই চিচিনি পা মে আন আন তুমান সি পিচর চল নিলি বাংকে পি ও হাই হে দেট
1: তাতে নাংলি নন লা কে দো আনা মিয়ার সামি কোন আনা দর পেন সিনাংলি নন কি পি বম ল
0: নিলি বাংকে নন কে মানে আপ্রাং সন কে নাং ও কে কালি দেট মা হেদি আপ্রাং কে নাং পিক পিক লা লকডাউন আরুইয়া হুট কে হে সো কে চে থ্যাং আছে থ্যাং পিক মাতি আমা সে নিলি বাংয়ে নন বাংকে আদর কিজুম কিজুম মেসে পিক অকলু ফকে ফারোই সি লাসন সে পি হে আমির লাং রাই রাই সি কি পিলে হে লা আদর সো মুচট চট হাই কে প্রব লাসন সে পিলে হে লা মনস্তেরা হাই হুই মনস্তেরা হাই হুই কি সোদাক মাতি নন দা সোদাক বাং বাং তুমি নাং তুম অনলাইন লং চেকটা চ আদর সোদাক থাউজেন্ড এ বোফ আন আন বন কে জর জর বাং বাং তুমি কে হে নিলি কে নন ফারো ফ লাসন সে কে জড়ো কাটিং বম দু হে কাটিং বাং কে নন বাং লা আনাবি লা বারিখা হুট বাং হে বারিখা হুট কে মানে আগ্রোথ ফাস্ট ও মাতি আমার সি লাসু হুট সি মানে কে জড় জ্বর মেসেন কাটিং না কাটিং মেসেন নন বাং কে কমরে সে দু হেম হে
1: তাংতে নাং লীলা মিরা রং থেলু পুলো তাংতে লা সোমিয়ার কাং টিপ দি ইং টিপ পো লা সে আলং কা প্রেক আকুক কে এই দুন থুক লা পুসান দম মতি লা সে লা সোমিয়ার কো সোন সে কাং টিপ পো নাং লে সব থাক থান জি মা
0: নিলি কে লা কিচি হুম লক পো লা কিচি মেন সিং টিপ টিপ লো হর লা আর হর জান হর মুটা নিলি কে নাম দা নাম নি দোকে দো ও হে সে তা নিলি নাম নি দেত লো লা কিচি হুম লক পো কিচি ইং টিপ পো হেদি সোন সি ইং কে লা হান হান হাই পাংবুই আজাত পো হেদি লা সি পুলুথিন না সো সো লং হেদি লা পু সম চক চক চক চক দিতি ইয়ালো
1: আঙ্কুর রবে দে তারে
0: আঙ্কুর রবে দে তারে ঝাগ আমির কে হে ঝাগ আমির কে আঙ্কুর ডো নাই হে লাহাই মনস্তেরা থ ফিলেডেন রন লাহাই বাংকে আঙ্কুর রবে তা চক মানে পারে পাকে পারেং হে জয় কে লাহাই আমির বাংকে ইংকে ইসি দো ডঙ্গি তেল ডঙ্গি তেল তা পারং পারেং হে জয় কে হলা গ্রেপস আসন হে আমির হে বো আঠে হে আঠে বেন্ডা রেং আসো মির লাসো মির বাংকে নিদি দাচি পিন্ডাক দে মাসো মির বাংকে পেনাং আনিলি সেল লো ফাইভ সিক্স মানে 10,000 এবভ কে নিলি সেল লং লো বন গুসো আ ইয়ার হুনে হে নিঙা বি হে লাবাং পেনা আন সেল লং নন বাংকে তা নিদি লং তা লানা নে অং মাদ বিয়ার দেট লো সো মির বাং দালা কেথে কেথে আ সেলর তো মানটা হে নিলি লং কন্টাক্ট লো সমির ফানা জয়েন নি আ কার্টুন কার্টুন নিলি যে জর লং আ সমির বাং হে নন বাং কে হেম দা কম রে লো মানে নিলি নিরি বাং কো সন নি চিনি নে লা সো মির বাং কে মানে নিলি বাং হে দি লা পুবার চর আনতা হে দি লা পুতাব লং নে বি লক আনতা মানে নাং রেং পি সো মির বাং কে সন জা লো ইউ
1: আসন দু পিক দি মির কে এ মাটি মির কালানা তাংতে নাংলি মির আর চি উপলো তে সিনাংলি লং মির কে এ না থুনাং কে চেরাব দুন বাংদো মানাংলি হেমাতুম মানাংলি নুবেত তং মিরা নাট কে চে হেম ফুবেত লপসন
0: মা হেম চে হেম ফুবেত লুনি দি বাংসি নাংকে নাংকে লাং দুন বাংটা মজক তা বেলো নিলি নুবেত লু চেলা

0: আজাদ আপের ঠে তাহে
1: অ
0: নিন্দন বাংকে ইংকে আপর তা আবি পট নিলি বাং মান তুনিকে লাং তা লাং লং লে লাসি আহুত পেন কে মির তা লাং তা চর লং লে পুলো নিলি মেথাং তে চেলাং নাং কক লং
1: থানিক জিমা মির কে এ পেন আলে ইলি তুম আলে কো পিলো কে
0: ও
1: লং
0: আলে হে নিলি নাং কে থান জি কে হেদি আলে কে লালু নিলি মেথাং আলাম লে হে নিলি কে মির কে এ পেন কে আলে কে লং কে লালু মির এ প জিমান সে তামে আসাপ সুপ কে ইলি হান্দা নাং চাক মাতি হরমু নই আজাদ নই নিলি বাং এছনাম ইক লং লে হে আকো লা পেন এক্সট্রা লাসো মির এ প আকো মানে লান সুসে সি নিলি আকো মির হেদি আকো কেছনাম থু ইক লং লু কাপড়ে কাপড়ে মির হে আপনার নিদি লং বাঙ্গে আন মির আবি নিলি লাসো মির চো জ্বর লো আকো লাসো কাপড়ে লাসন থাক থাক সে আকো কাপড়ে মির নিলি চেবান থুই লং লু সো আলে পেন হে লালু
1: তাতে নন সিজন মির

0: থাই পিতিন স্তামি চো এ চো ক্ল্যাম পুলো তে নন হুট বাংকি আবার সাই কবে দেখ কে বেলুম মতি ক্ল্যাম নাই পালাম
1: নাংলি কে এ আথেং পি আ ক্লিম লাপেন কে নাংলি কে এ আথেং পি আথে গ চো জোর পেন লহাই আং টন পাং রুম পেট পেন নাংলি নি কানি সিয়াং বং গো আন সি কে লং
0: নন কো বাংকি নি লিতা আ ক্লিম সি জোর বম নাম মতি দি আথে কে জোর লাপেন আথেং পি বুস্তা মে লাগে নন হাসি এ ক্লাং মিলাং মতি দি নানবাঙ্গি নীলি বাঙ্গলা থে মুকি হমলাম পুলো থে মণিপুরি সিম বলে লাবাং বুতে রং থ্রক সি আথে লিগলং লাবাঙ্কে আথে লিগলং বুস্তা নীলি বাঙ্গে বাঙ্গে জরকে দর চিনি দুন হ্যাঁ বোঝারকে এথে ক্রে ফক্রে ট্রক সাকে প্লাস সিও না লিঙ্গল হ্যাঁ মেয়ে নানবাঙ্গি তে বক্তরাই পুজির পিজির পৌদ মার আকে জয় পি আতে তিয়াল হয় আথে বাঙ্গে যাহাক পিপ যাহাক চিলি ফান খাং পোহলাসন ইয়া সিকি বোনাই না হেন কে
1: তে পাদুসি এলাম নিলি না আর জুই থুলাম নাংলি থেংপি আকলিম কারচে বা থেংপি কে এ পেন লাপেন কে থেসেরে কে এ পেন তা হেমটু নিশি চেপমা রেঙি উন লাপেন কে নাংলি ওভে কি মি আদম ফান আনিংকি রং আসন পাচিনি ইংচিমা
0: পাচিনি ইং না লাপেন কে নাং সরল কারজু আরাতম ফান কে পাচিনি কে নাং সরল আথে লাল ইলি তুম টাউন কে দোল পেন রং দু আসাপ সকে প্রাইক ডোমাত কাদো ওই কচিং হন কার বিয়ে খাই ফানিলিতা না সাপু থাক বাঙ্কে পাচিনিং তু আথে লালো নন দিনকে ইতুমকে বরেংবার সাই কে চান পেন পট কম ও মতে দি সে বাঙ খাই লং ইতুম স্তামে লাং দুন পেন সে লাহায় খেতি কে এ কারচে লাপেন কাদো ওই স্তামে ক্ল্যাম নং পাহে লাপেন আতক আনু লং স্তামে হালা হাইতুম লং স্তামে উন পুলোতে ইলিতুম দাম সে নিংমা থালাম হ্যাঁ সে পিনে কনসিল সর পেন পিনে আবার সাই দু পুস্তন আসন থে হালা সিং আসন মাতে লাসন লাং লকসু লাহায় ডিম্বাংকে কে এ কারচে আবার সাই কে ক্ল্যাম দাম জি ফানসে নিচে শিখ কেছে শিখল হ্যাঁ পেন লালো কে নন হুরে দিনবাংকে লালো যে রং লামবাংকে লাই আকি দিং আথেং পি এ এ দেপো টাউন লপেন রং বাংকে লপেন ইংলং লম বাংকে ল পিনে আথেং পি স্তামে আমি থাং লং লে থে উমতি লং লে বার সাই দু পুতে লথে মুকে লপেন সিলিকা লপেন লহাই জলফাই লহাই হাই কে লুমি কে এ গে নাং সলমতি দি লুম বাংকে কে এ নাই লপেন ল আকলিম গাছপো আং বাংকে লুমি থেক থে দেলামতি দি লোকে থান নামি ফান বাঙ্গি নিলিতা ইং সে গভর্নমেন্ট পেন পিনে এং সে ওয়ারসাই নং পি পুলোতে কনসিল সর ওয়ারসাই নং পি পুলোতে লং থম থি মানে লো আর লং কাপড়ে কাপড়ে লাহেলু চিনথং লং আসন লাপেন হালা জিরগেন্ডেং লাপেন লং রকসু সিংহাসন লাহাই বাং নিলি থানাম ইতুং দুক লগা কাচিং হন পেন জয়নে
1: মেপিক মেপিক আলাম লো নাংলি কে থানালাম তা তাংতে নাংলি পেন থেং পি আক্লিম গারচে থেং পি কে এ লাপেন থেসেরে কে এ আলাম চে থানলং আপত নিং আর রং লো লাসি নাংলি লা আ না সাই কে অং পেন চেতামি আপর নাং আছি পি আপত ছুরো পার পিকলো আর নাম লে নাংলি লং লাপেন চুক্লেম চু দাম আসাই লং আন সাতামি আহির জুমি নাং পা পি দুন লো না পিনি কে আপর আলাম তা দোকক আপত ইলিতুম চিংকি চে থানালাম থে কে লাপু আন লে ইং টনিক কক লো না কারডম
0: কারডম
2: লপন পর নংলেতো রং রোবজা মে গাং দেং লংপেন থেং পি আকলিম কে এ কারচে সাই পুথা লং সিং তেরাং লাপেন দুহমি ইংলিম পিয়া তুমাং বং চিহু চিপুত আর জুই লং তাংলো লাকে আকাশবাণী দীপু

লাকে আকাশ ওয়ানি দেফু আরুন্ঠু পিনে আসা আলাম থে আর জুইথা বাংসি আবেকে অতলং মাতে বাংসি আহক বিনা লাম থে কেমান লাম তামে নিংকে রেপেন কাপাহানচা লাপেন কাপা চিকেং চটকে হাই উনি আহক আবাংসি হাই বেগজি নকেক নোপাক্তা আবে আনাত কে অৎসি কিথির আপাক আনাতলে অতলুতে বুংসাই তাহাই লাসি কাপালাম থে দাম লাসি সারপালাম থেল বাংসি আবে কে অতলং মাতে বাংসি আহক বিনা পিনে আসারাম থেকে লাপন বেগল আদুন্থু কার্বিলুনবারিম আর জুয়েকসেনা কাউয়েতে রাংপি পেন চেংসু কেপ্লাং আলুন কাচার হেয়াতে অটপেন

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এতিয়া লোন প্ৰসেসিংত ইমান দেৰি, সেইবোৰ তোমাৰ দ্বাৰা নহ'ব।
4: তেন্তে তুমিয়ে কৰা।
3: শুনা, তুমি চুপ কৰি দিলো মই।
5: এফালে আহ, কি হৈছে?
4: বিত্তীয় সম্পত্তিৰ প্ৰমাণ দিব লাগে, সেইকাৰণে লোনটো মঞ্জুৰ হোৱা নাই।
5: চোৱা, একাউণ্ট এগ্ৰিগেটৰৰ সহায় লোৱা। একাউণ্ট এগ্ৰিগেটৰে বেংক ইত্যাদিৰ ওচৰত উপলব্ধ আপোনাৰ বিত্তীয় তথ্য পাতি আপোনাৰ স্পষ্ট সন্মতিৰ সৈতে ঋণ দিয়া বিত্তীয় সংস্থাসমূহক শ্বেয়াৰ কৰি দিয়ে।
4: দেউতা, ইট ইজ চ' ইজি।
5: RBI কয়,
3: জানি ৰাখক,
4: সতৰ্ক হৈ থাকক।
6: লাকে আকাশবাণী দিফু আদন্থু লামজেরা জামে গাংডে লং পেন বাপুরাম সিং নার পেন কে থান পন লামজের আর জুকসিনা লামজেরাথে পি লাকে ট্রিস প্রিভেন্ট সোল ইরোশন মতে থেং পিএন লংলি কে কন মতে কাংলেম পেন কে খাং বাং লবাং সোল লামজেরাথে পি পুঠাক বাপুরাম সিং নার পেন কে থান পন লামজের আর জুকসিনা
7: দনমালি পিনি ইলিটুম কাচ্যথানাংদি আলাম লাকে ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোশন ইলিটুম কার্বি আলাম পেনকে ঠেংপি ঠেং প্রাং হেলু লংলি কাপে কন মাতে কাংলেম প্যান আহা অর আফান কেখাং ট্রিজ প্রিভেন্ট পুকে ঠেংপি সি কেখাং সয়েল ইরোশন পুকে লংলে কাংরে লংলে কাংলেম লংলে আহা অর কাপে কম মাতে কাপাবে তাসি থেংপি থেংপ্রাং আবেটে লংলেটা ইংলেমপো ইংরাইপো লাপেন আহরটা আবেদেটপো লাবাংস আলাম কাচিনি দামি আফান লাপান আকিসুং আবে পুসিনিলিমাথা পিমা ইলিতুম সাই কাচু টিকি প্যান কাচে পেরেং আতুম আনকে থেংপি থেংপ্রাং আলাম লাপেন লংলে আকে মে আকে হেনু মাতে আহর কেদো কাবে আলাম চিনি প্যাট আসন মা কালিমা এসন আলাম মাপ্রাং নিলিথাং ল লংলে কাংলেম পু আলাম লংরয় লং থেলোটে আকোরা কাংলেম আফান্তা ইরোশন পুদাম লাপেন আর জাং পিক প্যানাজক ইংলং আলংলে কাংলেম আফান্তা ল্যান্ডস্লাইড মাতে লংলে ইরোশন পুতা পুদাম লাসে লংলে কাপে কম আকাম আনকে সয়েল ইরোশন পুসি পুদাম রাপেট ইগলো ধনমালি আতুম লংলে মাতে পুথিমি মুনিত আঞ্চৎকালী কেরেং এটা পি আন আফান লাপেন ঠেং পি ঠেংপ্রাং বাবি আফান কপু আন কেনং সৎ লাকে ইলিটুম চিনি দাম উল ইলিটুম বিদা কাচালি তাং আতুম আন চিনি যে লংলে ইলিটুমকে দবম আপিরথে ফ্রান ফ্রি আং বং ফানথম লাকে লাং লাপেন লংলে কে ফানবে লাবাং সৎ লংলে আফুথাক মুনিত আফাইতা নং চান বম লাং আপসি মু আনি সি লানি সি কে লংলে নং চেতাং তে দেট নং দকপ লাপাটা কাফেরে মে আসন কে লংলে লে দোসেতা আহা অর আবেটে থাংটা নিংজয়নু আলংলে সাইসে পুলতে মুনি আতুম মাতে কেরেঙা এট আপি আফানকে

0: এই নিরিতুমকে দাম তাং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম হুনার সে রোজগার টাক বলা ব্যাংকে ড্রপ আউট স্টুডেন্ট তো ফান কিতুন কে দাং ঠেকসের ঠেকসের তো ফান লাপেন হসপিটাল ম্যানেজমেন্ট হাউস কিপিং তা মেল নিলিতুম ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ফুটিমপুর অলং নিলিতুম মেনাং আন স্টুডেন্ট তো ফান 200 সোসে স্টুডেন্ট তো ফান নিলিতুম হাদাক টয়লং ল লাপেন হাদাক চার্লি দুন পেন আলাং লিতুম ক্যাম্পাস লং মাসে ইন্টারভিউ পেন আধক এতুম বাংকে মেনাং আন দিল্লি রং সুপি বেঙ্গালোর মুম্বাই চিতা মেল মেসেন মেসেন হোটেল ফাইভ স্টার হোটেল রং তা মেল হাদাক আলাং লিতুম তা মে চকলেম লং তাসে আলাং লিতুম সেটা মেল লা কেরেং জিয়াবার সায় বাংকে লং পন ল ক্লাসন থাক থাক সে নিলিতুম আসাম গভর্নমেন্ট পেনাং আমার আলহী ব স্কিম নিলিতুম ইসি হোমস্টে নাং পিল গভর্নমেন্ট অফ আসাম পেন লাসে আহলা দাকা বাংকে আমরি কনস্টিটুয়েন্সি আলং ইসিএ হেম আলং লাক ক্যাপ আতঙ্কা দলং লাসে বাং ক্যাপ নে বেনিফিসারিস কে হালা লং তা লং দুন ল পেন চুনিলি তুম ডাইরেক্টর অফ ট্যুরিজম পেন আতুম তা বাং ল হালা নিলি সিতামে ল হাদাক চে টং দুন ল পেন হালা দাকা হেম ক্লেম বম হুতা মিলি নি তুম লাং দাম ল লাসে হালা সুতা নিলি পিনপুর আলো পিঠুল যে কার্বিং লং বাংকে হোমস্টে বাং স্কোপ বাং দো লাসে আসন আসন দিম কিজুই কে লাঙা দিম দো পুষ তামে ল আমরি পুজট গালি ল ইলিতুম দাক লাপু কাজিরঙ্গা ইলতুম চিনি ল হাদাক বাংকে ট্যুরিজম লাসো বাংকে হাদাক বাংকে ট্যুরিস্ট আতুম বাং ও লাসে হালা পু নাত নাং পিনাংজি পুষি তামে ল নিলি চিংবাই চিংসাই দুন ল সন্ধ্যাক থাকছি তাক কার্বিং লং অটোনমাস কাউন্সিল সি এম আফান্তা নীলিতুম ডিপার্টমেন্ট পেন তা পিনপুর আলু পিল যে মো আসাম গভর্নমেন্ট পেন আমার আলুহি স্কিম পুষিতা মেল নীলিতুম আফানাং পিনাংজি পুষিতা মেল নীলিতুম চিংবাই চিংসাই ল
1: তাই পিছর লাগমানে জংসি হোমস্টে বিং তুম প্রতি নানি তুম ফান নাং বিরতা রাইলো তে চকলব
0: কমানে জংসি হোমস্টে বিং তুম পলতে নিলি তুম ফান বিরতা নাং পিনাং পলা সো আতেং পেন হালাল দাক নিলি তুম ডিপার্টমেন্ট পেন সামে ইনকোয়ারি করি পো পেনা কেরাব জংসি হাদা কা দো পু কে ক্লেমি সে কিসুমান নমস প্রসিডিউর আর গাইডলাইন দো লাসো গাইডলাইন আতেং পেন ফলো নাং জি সে আধক মেনাং তুমা বাংকে হোমস্টে নাংই পুতা আর গাইডলাইন আতেং পেন ফলো লেদে টিটি পো হান্ডা কা বাংকে ডিপার্টমেন্ট আতুম ভান্তা এপ্রোচ তা এপ্রোচ না পুয়াতুম তা দক কটি লাসে গাইডলাইন আবাংকে নিলি তুমলে গাইডলাইন এব না এলাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাপেন গভর্নমেন্ট অফ আসাম লাস গাইডলাইন দো লাসে গভর্নমেন্ট স্কিম কে এন লংজি লাপেন হাদা গভর্নমেন্ট স্কিম আপান কে এপ্লাই দুঞ্জি পোতে এলা গাইডলাইন আবাংকে ফলো বেক নিংজি নুসে আর গাইডলাইন কে ফলো হটকা দু কে শিক্ষাক আসাপ সোপেনে দো পুলোতে লাসো আপু থাক সিতামেলো নীলিতুম ডিপার্টমেন্ট সে আই স্ট্রেংলে কম হেক সিতামেলো নীলিতুম কে চেরাব দুঞ্জি আফান মাংকে কাইকে তা বড়ি দুঞ্জি পুষি নীলিতুম কে রাধা ফান্তা থান বম না
1: লাপেন সার নন হোমস্টে কে দো বম আ টুরিস্ট আ স্পট বা ডিম ইয়ে কুল ল ল নি
0: ডাক ডিফু আমাতা মেনাঙ্গান নন ওবি কি মি এতুম পেন ডাং লক দে আলাংলি তুম তা ক্লেম ল হোমস্টে বাং কে ক্লেম মন কে দো বম আ হেম লং সিদা মেল জং সি পাংথির এট পেন কা দু ফেলু পুরতে লা ডাক তা ক্লেম পন বম লাপেন হা কাজিরঙ্গা নাতা মেল হোমস্টে তা হাফুটা আমি থাং জুং জুং পেন ক্লেম ট্রেনিং নিলি তুম ডিপার্টমেন্ট পেন পিপি নন নিলি তুম কার্বিং লং অটোনমাস কাউন্সিল পেন লা ডাব্লু ডাব্লু এফ পু সি কাউন্সিল পেন এমওইউ চেট কালো লাসে আলাংলি তুম বাংকে মানে সাকসেসফুল স্টোরিয়া বাংকে চরানা বহা আপু হাপু কাজিরঙ্গা আহিন না হালা ডাক তা মেনাং সেল হেল্প গ্রুপ পেন ডাং লক সোয়ারলু অতুম হা ডাকা বাংকে আদিম দা থে ওয়ে হাডাকা বাংকে লা সেল হেল্প গ্রুপ তুমসি কা দু চিংরুম লো হালা তুমসি ট্রেনিং পিল লা সতেং পেন লা ডাব্লু ডাব্লু এফ দিল্লি বেস আলাংলি তুমসি টুরিস্তা আলংকা প্রেক পেন তা ওয়ান লো লাপেন পিনি পাচে থাং ও লো লাসে মেনাং তুম তা কাজিরঙ্গা দাম তো ফেমিলি পেন আন এসান চোপঞ্জি পুলোতে কার্বি দিস পু কা দু মিল হাডাক লং পন লো লাপেন মেনাং তুমা বাংকে লাসো পুথাক তা গুহাটি রং সুপিলে দাম সিতা মেল চোরানা বহা আলাম বাংকে লা সন্ধ্যাক থাকছে লা ডাব্লু ডাব্লু এফ তুম বেদ চিনিং চুনিং রিল যে আলাংলি তুম কে ক্লেম কে দাম বাংকে কে দো তাং হরমু বাংকে পাবির নাং নে সে ট্যুরিজম ফুটরা মেল বাং বাং কাপড়ে গা দিম সন গালি মা এম এ থাং কুপিমা কে দু লালে চে পাকলাং না এতুম কিছু কিছুন আনিং হ্যাঁ তুম তা দু ইতুম কালচার নাকে লাংই তুম তা আনিং হ্যাঁ ইতুম দা দিম নাকে লাংই তা আনিং হ্যাং কাছে লাহাই লাম বাং চিংবাই চিংসাই পেন ক্লেম পন পুলোতে ইলি তুম কে বাং জিয়ার নিস্তা মেলো সে কার্বিং লং বাংকে আসাম বং পেন সেটা মেলো

0: মান কি জুই কে ল্যাং পর কাপি ঠিক দো মাস
1: মানে টুরিস্ট সাতুমা নিং হ্যাং বাং কাপড়ে কাপড়ে দু আসে নীলিতুম টেনেরিয়া টেং নীলিতুম ইনস্টাগ্রাম পেজ আলং তা নীলিতুম দু আসে টুরিস্ট সাতুম জং সে আনিং গে হ্যাং দু পুলোতে জং সে বারিখা পরটা কার্বি এংলং বাং তুম মেনাং টুরিস্ট সাতুম বাং কে আর বি আর এ আনি হ্যাং তা দু লাসন সি ট্রেকিং আনিং গে হ্যাং আতুম দু আসে কার্বি এংলং তা নীলি তুম মেনাং স্পট আলো নীলি মেথাং মাতা ট্রেকিং বাং কে কুড়িল কুড়ি বাং নিনিং হ্যাং ও নীলি ফ্রেন্ড সার্কুল আতুম সে তা ভাং ভাং সে নীলি তুম তা আলাংলি তুম হান আর জুজু কসন সি ট্রেক কুড়ি আনিং হ্যাং মা কাংসা মা দিন দং আনিং হ্যাং মা মা আর উই আর গরম মা দিন দান আসে হিনি তুম তা দু আর উই আর এ পেন সন ট্রেকিং অ্যাডভেঞ্চারেস আনিং হ্যাং ও তুম তা দু এলা পেন তু লা ফ্যামিলি পেন কে বাং আতুম বাং কে মোস্টলি এলা বারিখা হট কে বাং লা সন বাং কে ঠেকনাম লং লে এটা লা ন নপর নিংক্রেং পর সে ফ্যামিলি পেন কে বাং আতুম বাং কে দু সে বেসন আলাং লি তুম জং সে লসন আনিং হ্যাং দু পুরুতে নিলি তুম কে ক্লেম ইয়ে বাং কে লা সর টেং পেন নিলি তুম ডিপার্টমেন্ট পেন সে অ্যারেঞ্জমেন্ট পিপন পো আতি মেনে নন মাত কে নিলি তুম লং নন ওবে কে মি তুম বাং কে নাঙ্গে চেরা পুম দু সে চু তা নিলি তুম লং ডাক উত্তরাখণ্ড পেন তুম বাং সে উত্তরাখণ্ড পেন রিট্রিট সেন্টার ডাক কাঙ্ঠি লাংসো আদুং হরনাথ আলাং সোনা বের ডাক নীলি কনস্টিটুয়েন্সি ল হালা ডাক নীলি পাকলাং পন হাডাক নেটওয়ার্ক হবে আমার সে নেটওয়ার্ক হবে এটা চকমা আমার সে আলাংলি তুমপুল যে নেটওয়ার্ক হবে ওং মে ওং লাসে মেডিটেশন কে ফ্রি নেং জি হাডাক লাং সুন দু আর লং থাকছে লাসে এলা মেডিটেশন ইয়োগা তা এসে টুরিজম লাসে এলা সব থাক কে ক্ল্যাম্প সেটা মেলো আলাংলি তোমার ডিম নাং লাঙালো তাছে আলাংলি তুমকে বাং ইসে ডাক ওয়াটার থেরাপি পেন ডাংলো সে মেনাঙানা তুমা বাংকে নন ডিপার্টমেন্ট ইনিশিয়েটিভ লাপেন কার্বিংলং অটোনোমাস কাউন্সিল সিএম আলাংলি ইনিশিয়েটিভ পেন তামেল মেনাঙানা তুমা বাংকে কার্বিংলং কে বাং ইয়ে তুমা বাংকে আনিং হাংলো চুনিং আনিং কান গুয়াহাটি আইআইটি পেন তামেল আলাংলি তুম বাস কে থম নে কাদু ফ্যাকাল্টি মেম্বার্স পেন আলাংলি তুম বাংলো নীলি তুম ডাক মেনাঙা ডিম ট্রেকিং তা থে লাংউকু অলং শর্ট ট্রেকিং বলে দেখা দেখা দু তাছে আলাংলি তুম তা ডাক বাং পেন এনজয় ল পেন নীলি তুম ডিপার্টমেন্ট পেন সেটা মেল ইসি হিনি কে আলাংলি তুম হান চেরাম দু লাসি বেস অন লা বাংকে হেলা বারিখা পর পুগলি নিংক্রেং পু অপর গেল সে হালা টুরিস্ট আতুম জং সে আনিং হ্যাং লু পুতে লা সতেং পেন তা নীলি তুম অর্গানাইজ পো লা সতেং পেন নীলি তুম প্রোগ্রাম আজাই মেক বাং পিপল
0: টুরিজম তা পু কেলাং জি পা জয় তুমা
1: সো আপু থাকা বাংকে এলি তুম নন হেড জং তা মেলো ঠেকদাম লং আর্ট এন্ড কালচার এলি তুম ইয়ে মাকে হাই সূর্য রং ফার্স তামে আলাংলি আবুধাবি আলং সামে পন লং লাসন থাক থাকছে নীলি তুম চু এফং বাংকে নীলি তুম ইনিশিয়েটিভ পেন লো যে কাপ্রেক কাপ্রেক আদিম পেন সে তামে লো ডাক কার্বি ইউথ ফেস্টিভেল আলং তাসো প্রোগ্রাম আলং নীলি তুম আলু তা পিল নীলি আমাতা ইনিশিয়েটিভ পেন পেন পেন ডাক নাংছে টক লাসন ডাক থাকছে নীলি ফান্তা মেনাং চু মহারাষ্ট্র আলং তা নীলি ফান্তা নাং কন্টেক্ট লোকে ডাক প্রোগ্রাম ইসি হিনি দো কক আমার কিছুমান আদিম লং মাংকে লেডুন ল কিছুমান আদিম মাংকে লেডুন দিল তাছে নন নীলি তুম লা এম এস এম ই ডিপার্টমেন্ট ফেন চু নীলি ফান দিল্লি রং সুপিয়া লং এম এস এম ই লা ওয়ার্ল্ড সামিট আলং নীলি সিটা মেলা ডাক চেটং দুন ল চেটং দুন পেন হা ডাক মেনাঙা নীলি তুম চিংমাই চিং সাই লাসে লা সো প্রোগ্রাম আপু থাক বা সাকসেস এলা কালচারাল এক্সচেঞ্জ আপু থাক সেটা মেলো নীলি তুম নন আমার কে চিসিক পন বমসন থে দিলা লা সো চিক লুক ইজুদ ল নীলি তুম ফান মুম্বাই হা ডাক ও টি এম বু হা ডাক সে প্রোগ্রাম রং আদাক এক্সিবিশন নীলি তুমার ডিপার্টমেন্ট বা চেট লাসন নীলি তুমার নাকি হ্যাং নীলি তুম পার্টিসিপেট দুঞ্জি লোসে আদাক পার্টিসিপেট দুন রূপতে মো নীলি তুম তাদাক কার্বি হ্যাংলং এসি ট্যুরিজম আনাক পেন ট্যুরিজম মার্ট লিপু বিসি তামিল নীলি তুম এলাকে ফিউচার প্ল্যানিং লো লাসে নীলি তুম কোয়ান্টং ক্ল্যাম পন উঞ্জি নিলা পেন কে ক্ল্যাম এবং বা সাকসেস জি এফান সে নীলি তুম তা চিসিক বম নো
0: ট্যুরিস্ট পদ আলং কে ল্যাং পাং থিয়ার জি এফান ইলাপু চকমার মাতে পিনি কমিটি কে সেং লাপু সন্দ দুমাস
1: আহক ল কে পাং থিয়ার জির পুকে ডাক ইলি তুম টুরিস্ট স্পট পুচাত কালিল ইলি তুম তাক মিঠাং হেম পেন ডাং ল পেন কাদুক বি কার্বিং লং আরাত তুম তালা বাংকে মাথা বেগ নেংজি সে ট্যুরিজম স্পট আলং বাংকে নীলি তুম পেন আ্রাংস নামে আলাংলি তুম কুমিটি পেন সে মেনাঙান নন পেনে লাং মেসেন ডিম দুলো পুলোতে মেনাঙান হাডাকা রাত হাডাকা রং আতুম মাসি কুমিটি চেসেং বো আলাংলি তুম সে মেনাং আকামে ক্লেম দে তিতি লা বাংকে ইলি তুম কার্বিং লং আ রাত আতুম

0: van chururi te un e la se ilitum karbia ratta advance o son si se teklo pe nilitum department pen related to madimana bank nilitum a poro pordam hada ka committee pen nilitum chinki chethan la pen nilitum department along program ki do hut se me alang li tum phan nilitum hang doctor nilitum la haila ma sonason ki chingwai do la penon head jo nili kangthi langso hawar hada committee la se hada committee along da rong berong tha ka tum phan da alang li tum ta social work pusita me klempon la pen committee tum phan porateng pen nilitum department se khobor en bom ke pangthira bang asai bang ke klempon bom nang ji la so teng pen le klempon o bulote ilitum da asonason ki jui gelang adem ta interior son se doji
1: tante adiatin ta tourism economy gachipang tang la pu son theklong la pen ki gapching thur in na ya hin lo puta pache than tante ilitum kar biang long ar rada phanta ali ki long ji la pu son ki mang do manang
0: silangdam lo pulote ilitum si example la tak kajironga hin not moina kram sapia lang post graduate and at Tezpur university pen se nilie mata dam lo ada alangli homestay ma 10 house ason se ada semarlo penilita eju ne ada sangdam longlo asela da aber ke sandu apen 10 sikelo gai alangli penili chingki che than pen government pen ta melo alangli fan nongnam ta me award ta pilo lapen karbing long autonomous council foundation derni pen alangli fan people homestay se ada ki khuli
1: la se sa tourism a dimlo
0: aber ke salo atha ka bank 10 se alangli kelo ga se alangli pen chingki che thana bank pen ka do la se alangli da ke rock garden moina kam se piro garden pu amase arjulo da arlong ta do manili arjulo ala arlong bangke nangli jordet tadak ta tangka long ke mas tangka ke nohok ta long pu la so arlong along garden pen la ki ewe wet pu la se alangli si example non owi ki mi pen asave na dim pen ta asave ke petel pen ta alangli paching thur pon the alangli la son si ke matha je nili renglu pu te nili long rong ra ka prek ta nang ringan pu hadang nili tu me dam pen nili long da heng churi chot pen ke jora dim ta dang dolo lo dak menangan turis tum ke aning hang je la lo pen ji ki chui lo churi chot pen atum ta lo ta kena bang ta dak long po la pen adung do trekking ro garden long trekking pon ta la so apu thak lo son si claim pon no pulote dak karbing long mang la so capacity bang do nona bang ke menang turis tum mang ke meghalaya da damulo destination project lo pulote ke ili tumang bong ta training pen dang lo ইলিতম আসন আসন বিদি সিরিয়ানা ব্যাংকে কে থেকে রিয়ে তুম তা চিপিনাম কমানে জং সে ইন্টারেস্টের লোপতে পিনি নিলি নাংলি তুম ডাক ডিফু আকাশ পানি পেনিলি কাদু হুয়ে কার্বিং লং রাত তুম ভান চুনি রে ক্যাং তুম যে লাসো পুঠাক জং সে পেনে কি চিনি কে নাং সৎ লা পেন পেনে কে রাপ কে নাং ই ফুলোতে নিলি তুম উন আনা ব্যাংকে বিদি সিরি পেন নাং লো নিলি তুম কে রাপ জিয়ে ফান কে কাই কে তা চি শিখ পন অনু
1: তাংতে স্যার নন টুরিজম দেম কে দো কে দোলো কার্বিং লং তা পনস্তা মে লাকে দো tang benang pena par ka pakam thujilang nang ni tum la pusona ke mang do ma
0: no na mar ke nili tum a ke manga bang ke se a mos 2021 nili tum dak karbing long autonomous council la pen government of assam la pen government of india handa ke chitok lo isi mesen dak training institute mane la hotel management institute of hotel management si nili tum hem hangbom ni tum asiam ke haina melo menang boripon hala lewang lu bulote dhaka bangke no no training center bangke nang so training center hadak dulu bulote ili tum non owe ki mie tum bhanta ili tum chipilong polong se hala so teng pen bulote no no mat nili lang dam ki mat ha dam nili analysis ili tum dak dulu ili tum bangke train kalila la se la so mane training bang কিপি বাং কে নাং সে নিলি তুম মেনাং আন আসাই ডেং লো আসাই কে ডেং পেন কে থেক দাম লং ডাক আনিং কে হ্যাং লাপেন জং সে ট্রেনিং প্রপার ট্রেনিং আবে লু পুটে কে ক্লেম দাম আসাপস কে শিক্ষাক দুক সেই নন মাদা বাং কে নিতুম বাং কে স্কিল ট্রেনিং কে ফি ফানসি নিলি তুম চিংমাই পন বং
1: তান্তে উবে কি মিতুম তা আবার সাই লং
0: আবার সাই লং পু লাসে জং সে লা স্কিল ট্রেনিং লাহাইলে পিপন পামেকাল বলতে নন ওভি কিমি এত মানকে সে সাকুরি কাদুক ভে কেলং পেট পে লাসি হালা সাকুরি লং লে কু সিতা মেলো আলাংলি তোমদা

0: kiklem ya war sa ya bang ke da ye tu mesena son si thek pon long ji
1: pini la tarik in kora pho ar ko ya cheklu ninkan sur hi ni rain kora pho national tourism day pusi kipu la sila ban so ar ni phu thak nang li pini pu chi
0: la se national tourism day government of india pen pini la so tarik ke hok pon la so pini ar ni bang ke sikki mesen ani pu son si ni li thek nam lo la pen ni li si pini ar ni bang ke ni li kining je কংটুঙ বাংলা পুহেলো যে কার্বি এংলং আরাত কিন্তু আন সলাং দো আরাত আফান নীলিহীন পেন কিছুনিং রিয়ে বাংকে লা ট্যুরিজম আপুঠাক কমানে জংসি পেনে বিদিশিরে কেথেক লা পেন কমানে জংসি নীলি তুমফান এডভাইস নাং কি পিদুঞ্জি কমানে জংসি থানাং পারি দুঞ্জি লা পেন নীলি তুমপেন কুপিনে কি কিচিনি বাংকে নাং সত মা নীলি তুমপেন পেনে কিচিং বাই কে নাং সত লা পেন কার্বি এংলং আফান আন সোসে লাসো আহিন বা ডেভেলপ জি আফান কুপিমা কে থেক জংসি কিচিং ওয়াই কিচিং সাই দুলো পোতে কাদু আতুম আফানটা নীলিহীন পেন কাইকেটা ওয়েলকাম লো লাপেন কাইকেটা কেক্লেম কে দাম নিং ইসি ওয়েট পেন কার্বি এংলং পশ্চিং থুর জি আফান নীলি কাইকেটা আকেমিকে মাথা আতুম আফান মাংকে কাইকেটা নীলি চেরাপ চিতুদুন জি পুসি পিনি ন্যাশনাল tourism de arniya bangke karbing long ara ta tumphan nilihen pen la so message bang ping tu
1: gi jui ke la ba tumphan hem ang che le vet an la pua security nang ni tum ka chi humri la bu son do ma
0: la se nili tum ke la so apu tha ka bangke nili tum kai ke ta ke ma tha pon do la pen ke cherab dun ji afan do la se nili tum pen কোসন সি কে চেরাব দুঞ্জিমা পু বাংকে নীলি তুম ডিপার্টমেন্ট পেন চিংবাই চিংসাই সি হালো সোতা চেরাপন নীলি তুমকে ডিপার্টমেন্ট আপট লা পেন নীলি তুমকে কাউন্সিল সি কাদুক ভিতা হেড ইসি নন আজাতাম এপ্রুভেল এন অঙ্ক সে নীলি তুম পেনি চেরাব দুঞ্জি পুসি দামেল সে গাইডলাইন টেং পেন নীলি তুম ফলো নাংজি নীলি তুম কাদুক ভেলে রাব দুন প্লাং উনি পুসি দামেল নীলি তুম দাক কাউন্সিল লং পেন চিংবাই চিংসাই সে তামে উন আনা বাংকে নীলি তুমনাথ বাংকে কেরাব দুঞ্জি ফান বাংকে কাইকে দা চিসে কিকল
1: তাং দে সারা পাদু সিয়ালাম থে নার জি থুলে রেডিও নাগার জুতু নরা আতুম ফান রং রুব তুম ফান রিসো ই জাং তুম ফান আলি কি লং ই লবেন সোলা মিনা লি থান ইক উলু বেন সোল লি চু দেং দুনিয়া তুম হাল হং আং তান তুম ফান জং সি চাক দুন পামে মি ল্যাং দুন পামে মি পেন সান দুন দীপ লুতে হালা তুম তা গেবেন জি নি হ্যাং হে দেই বাচে থ্যাং তে দেই নাং লি কুপিনি থান পাচি নি পঞ্জি মা
0: নো নমন বাংকে কারবিং লং আরাত লা সোলা মা পুঠা কা বাংকে নন উবি কি মি তুম তা আপ টু ডেট পিক লা পেন অ্যাওয়ারনেস তা কি পিয়ারে জি পু লসন পুতা চে ঠেকনাম নংলে লাসে কাদু বেতা লাসো টুরিস্ট পুয়া পুঠা কসনসি আলাংলি তুমফান সিকিউরিটি বেন ডাং লকি পিনাং জি বাংকে ন নমাল বাংকে নীলি মেনাং আনা রং টা দাম আলাংলি তুমসি লা টুরিস্ট তুমফান কেরাই জি লা পেন আলাংলি তুমফান সিকিউরিটি কি পিদুন জি ফান বাংকে ডাক রং রাতা তুমসি বাং নাং এ চাক ল থুর দুন পাক টি টু পেনে পেনা পুসি তামে ল মানে জং সি পেনে ইংটন নুন সের ডা লা পুকে কার টাং পুসি তামে ল লা পুকে চক চে পুসি তামে ল লা সো আলাম পু থাকা বাংকে নন মাতে কি কার বিং লং আ বাংকে নিহিন পেন পু দন তে কার বিং লং কে বাং তুম ফান আন বাংকে কা দু বেতা সেফ পোসন সি নিলি থেক দাম লং সি মেনাং আ নিলি ডাক রং সার দুম বেন দরকারি গাং মুরা তুম পেন ডাং ল লা পেন রং খেয়াল তুম পেন চিংকি চেথান পেন মেনাং না তুম আমাকে পিনি কিজুই কে লাং দাম ডিম পুষে দামে লো পিনি লাং উকুলে দাম পুষে দামে লো হাডাক কুমিটিয়ে তো মাসি স্ট্রং ও কিজুই কে লাং কেবাং তুম তা আহেন আহেন পেন ডাক কেবাং পিকনিক পুনন আঙ্কি জুই পুনন আলাংলি তুম তা একদম পুরা কনফিডেন্ট পেন সে লাসে আনসো সে লাহাই লাম পুঠাক মাঙ্গে কাই কেটা চিংবাই চিংসাই নিং লা পেন কুমিটিয়ে তুম পেন পাই কেটা লসো কোঅর্ডিনেশন বাং ডোবের লো পোতে লসো সিকিউরিটি পুঠাক বাংকে আং মাথা নাং সোনসি ডাকার বিং লং লং মাংকে নীলি সোনসি থেকল
1: নাংলি ফান চোরপার পিকলো স্যার নাংলি পেন টুরিজম মতে গিজুই কে ল্যাং আপু থাক পেনাং আনালাম চিংকি চে থান লং পট নিঙা আরং লু লা পেন নাংলি লা আনা সাই কি অং পেন সে তামি আপোরাং চি পি পট আর নাম বেন নাংলি ফান লা পেন নাংলি চুক্লেম চু দামা সাই লং আন সে তামি আহির জুমি নাং পাপি দুন লো না তাং তে পি নীলি তু মা চিংকি চে থান আলাম থেকে লা পু আন লে ইং টনিক কক লো না কার্ডম
0: কার্ডম
2: লা পোনা পোর নাংলি তু পিনিয়ালাম যে রাজা মেঘাং ডেংলং কার্বি আংলং কি জুই কেলাং মাতে ট্যুরিজম আপুঠাক কার্বি আংলং অটোনমাস কাউন্সিল এক্সিকিউটিভ মেম্বার রীতি সিংহি লাপেন ধুমিং লিপি আটমাং বং চিহু চিপুট আর জুই লংটাংল লাকে আকাশবাণী ডিপু

আদন্থু হিন্দি লামার জানালুন আর জু একসিনা হিন্দি লামার জানালুন কেরন কাপার জু জামে গাং ডেং লংপেন প্রাংসি তালা সালামার জানা লংপেন আনুরাধা পাটওয়াল উদিত নারায়ণ লাপেন শ্রীরাম অটোমেন কেলুন আর জু একসিনা আলোন রাম থেলাকে ভাঙরা পালে লবং সালুন কাবন্দা টোমলাকে সঞ্জীব লাপেন দর্শন

নন হেনং লিটু সাবারি আলামার জানা লং পেন মন্টি শর্মা লাপেন সাইল হুদা টুপেন কিলুন আর জুই লং টাংলো হিন্দি লামার জানা লুন কেরট কে পারজু কে লাপানসি কাংটো নিকলো লাকে আকাশবাণী দিভু জামে কেবাং বম লাকে এফ এম বেন ফারুই সিরা তো বড় সির কে মেগাহার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস আই পেন সিতা মাইনা লিতুম আকাশবাণী দিভু জামে আর জুই লং জি নন স্টুডিও খুরিয় পর পরফাই ট্রগ্রামে প্লিকেরা ফবলেং ই দগলো পরফাই ট্রগ্রামে প্লিকেরা ফবলেং লোতে গুয়াহাটি পেন কাপাচিটা আসামের সালাম পেন সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর জুই লম্পো

ননহে নাংলিটুম দিলীপ কাঠার কাবান রংফারপি মেন্ডার ফাংচল আপেন আলাংলি রি সাহমেন কিলুন আর জুই লং থাংল কার্বি দেট লংরি চিহনালুন কেরত কেপার জুকেল পানসি কাংটনিকল লাকে আকাশবাণী ডিফু নালিতুম জামে কার্যুলং বামলাকে এফ এম বেন বেন ফারুই সিরা তকবর সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই পেনসিদামে নালিতুম আকাশবাণী ডিফু জামে আর জুই লংচি এসন কেনা সরকে পচিনী আলামজির আর জুথা নালিতুম জং সিকা চুইনিং রে আলুঞ্জির আর জুইং তুম পুলোতে আলম বিলম আজা মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাং লুই নাম হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 রুই থুইগল সিরকে প্লি ট্রক সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলমকে তোক নাং জিকে লাপু হেনল জাইমেক আমেন লাকে আলম বিলম কোমাৎসি কিলুন মা হালুন সে পি লাপেন লুন সে পোমেন আলুন আলামথে আসাপসু তোক নাং জি কার্জু কাংতুং আতুম কে দো দিম মাতে আরো আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলম আজাইমেকে ইরুই আলং বাতাহিনি সি রড পার্জি চোট লাকে ভোমকুরুয়ানী আদাব পরফাই নেরকেপ রামিনী থংকেপ লাপেন আজো পরফাই সিরকেপ রামিনী থংকে বাপুর কেনাং সুরকে পাচিনে এলাম জিরকে লাপানি চলল আদুন্থু আসামি স্লামার জানালুন আর জুয়েক সেনা আনুরাধা আলামার জানালং পেন সৌরভ মহন্ত পেন কিলুন আর জুয়েক সেনা আলুন আলম থেলেকে বয় জুয়া কাবন্দা বাং গীত প্রিয়ম

আদন্থু বারুদ আলামর জানা লং পেন মহালক্ষ্মী আইয়র পেনকিলুন আর্যুক সিনাং আলুন আলম থেকে গলি পড়া বাংসলন কাবন্দা বাং জুবিন গার্ন।

আসামিস লামার জানা লুন কেরত কে পারজু জামি গ্যাং ডেং লং পেন আদুন থু আগ্নি সাক্ষী লামার জানা লং পেন জুবিন কার পেন কিলুন আর জুক সিনাং আলুন দালাম থেলে কে জীবনে প্রতি বলে

0: নরে নাংলে তুম আগ্নি সাক্ষী লামর জানা লংপেন জুবিন গার্পেন কেলুন আর জুয়েক লং টাংলা লাকি আকাশবাণী ডিপু আদন্থু অপ্রামে জ্যামে কাংডে লংপেন বার্লা পরহর আসন সনকে সৌপুঠা ডক্টর ফুডাং রেবন তকবি পিপেন কি থান ফন লামজের আর জুয়েক সেনা
1: বার্লা আপর আহত আসন আসন আকিসো আপুথাক কেপাচিনি জি কাংটুং সি নিলি ঠিহেক পেন লামজের থানপন ইগজি আফানসি কাবর ই বার্লা কে মুনিত আতুম আফান আর নি কেসো কেফাং অক লাপেন কেপাজক মাতে কেপারেং মে বন্তা লাসো আলং কেসো আসন তাওয়ান আনিংকানবাং আবার্লা আহুতা কাপড়ে কাপড়ে কেসো কেলং জি আংথেক দো লা চিপাংথির ঠেক থে লাপেন কেনাংসত কাচেসাই আওয়ার সাই চিরি দুন উন এ আপদ দো ও বার্লা আহুত আকেসোকে মো কেসো তানপিক আনসি চিনি পিন তিতিল লাসি প্রাবজিন পেন কাচিনি জি লাপেন কেসো কাচে লাংকে কেনাংসত লো লাসি কাচিংরাই নাংজি আওয়ার সাই কে কাচিনি জি ফানসি পাচিনি ইগলো আজাহাক কাচিনি নাংজি আকিসোকে মালেরিয়া ডেঙ্গি টাইফয়েড গ্যাস্ট্রো এন্ট্রাইটিস লাপেন ভাইরাল ফিভার ল মালেরিয়া মালেরিয়াকে লাংবুং লাংপ্লেট পেন কিফি আচিটিম কেচেক পেনসি কেসোকে লং এনোফিলিস আপি আচিটিম হেনলো লাসো আকিসো কেপাং ডাং কে মালেরিয়া আপি কে সনফ দো লাকে প্লাসমোডিয়াম ফেলসিপেরাম প্লাসমোডিয়াম ভাইভেক্স প্লাসমোডিয়াম ওভেল প্লাসমোডিয়াম ম্যালেরি লাপেন প্লাসমোডিয়াম নলেসি বন্তা কার্বি আংলং আলংকে প্লাসমোডিয়াম ফেলসিপেরাম লাপেন প্লাসমোডিয়াম ভাইভেক্সি ননাকো কে কেথেকলং কে অং মুনে তাতুম কে অং কিথি ই কে প্লাসমোডিয়াম ফেলসিপেরাম আজয়নে লো লাপেন লাহেনলো ফেরি মেমে নাই মালেরিয়া কেসো লো লাকে সেলেব্রেল মালেরিয়া পুল কেসো টানথু অং লোতে কেসো আবাং কমা আন তাদাম জুই তাহাই মালেরিয়া কে আভি আসাদলাং পেনসি কেপাং থেক লাসো কেসো আলং কে আফু কেসো আবাং সরেব সরূপ কিচুং আদুনকে আই ই বাংসেপো লাপেন মো কেসো টান ও লো পুলোতে সে মেক এট আভি কিজুম লাপেন আংথিন লাপেন কিডনি মাতে আহাম্বি আসাই পিপেডেট তাহাই মালেরিয়া কে সো কে সে চেলাং দাপ্রাং লোতে লাআন সিকসাকসে আসি ক্রুংক্রে আ মালেরিয়া ফানকে আর্টিমিসিনিন পেন

0: le jun lote lang ajoine pen keso kacholong la typhoid gastroenteritis high pen chepajok unpo eri haja choche ako la pen enukan ba ebar pi chiot pen sabun pen charsam et nangji pe pen ingho pen inukan kapase air la pen kepasi yaho chebang nangji munit do o adim cinema hall along ason dunde det nang po choi pita chepakreng phun le bilote fungal infection hai long lelo chitim kepa bon bea cream ba chitim alan en nang po langbung lang plet hemkom hemrai padulong le det nang ji unan ke kepa so thu ahormu lapen towar ke jor ahormu lapen dipameme ke kecho ahormu ke choche det nang po lasi majokta keso pen chepajok ji phanle nili kethan alam asap o sita asai wanglo pulote ningaronglo
1: laponapor nalitum bala porhut asanson keso aputhak doctor phudang rebon topipi pen kethan phonlam jer arjoi longtanglo adunthu ডেঙ্গু কে সৌপুথাক ডক্টর ধরম সিং তিমং লাপেন হুদবাং জোয়ানি সং ফারা তুমং বং চেহু চিপু আর জুইকছে না
2: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং ডেঙ্গু আকেসো আপুথা লামথে চিহু চিপু পঞ্জিয়া ফানসি লাদাখ আবরি লাবাংস লামথে পি আপুথাক চিহু চিপু পঞ্জিয়া ফান নিলিতুম সে কেলাং হিনানাথ আমেন আনং কচেথাং ডক্টর ধরম সিং তিমু ফান নিলিতুম ফাইগল ডক্টর কেহায়া ফ্রাং সি কে নিলিতুম অল ইন্ডিয়া রেডিও দীপু হিন পেন কার্ডম নাম পাজারিগল
3: কার্ডম লাপেন রেডিও কার্জু কার্বি আরার আতুম আফানান্তা নিলিহিন পেন কার্ডম পাজিরল
2: তাতে ডক্টর কেহায় ডেঙ্গি মাতে ডেঙ্গু লাসলাম থেপি কে পেনাং মনির তুম চিনি লাপেন আর্জু লংল লাসি ডেঙ্গু উপু কপিয়া কেসু ল লাসলাম থে আপুথাক নাংলি হিন পেন থান পাজির মিটামি জিমা
3: ডেঙ্গু লাগে ডেঙ্গু ভাইরাস পেন কাচলং ইয়া কেসু লাপে লাবাংস ভাইরাস লাগে চিটি মেকে চেক পেন কাচি উন হি আকেসু ল ডেঙ্গু ভাইরাস পেন কাচলং আকেসু লাকে এলিতুম ফুসো হুই পেন চেংলক হা কেসু তান পিক আনাং ডেঙ্গান্তা দো তাহাই কমান নিরা তুমকে ফুং পংসু পিহি পেহা চ তাহাই মা এবং সরে ব্রুপ তাহাই ফুং পংসু ক্লিং চ তাহাই কিচুং লোক চ তাহাই মানে তুম আবাংকে আনো কান পেনা ভি কে যাং আংহো পেনা ভি কে যাং প্রেসার তহ লপেন কিচু কিজুন কিউন এ তহ লপেন কমান নিরা তুম আবাংকে আপ্রাম দাম জুই আং ডেঙ্গান্তা দোকক তাহাই লাসি ডেঙ্গু লাগে পিন ইয়ার নি পেনলে কিলং ইয়া কেসো গালি হা 1900 সেঞ্চুরি ফ্রাং পেনতা লাবাংসো কেসো কে
2: লনি
3: দালং দোল লাগে লাসি ডেঙ্গু পোলোতাংতে পিন ইয়ার নি লাগে কাপ্রেক আদেট আলং ডেট গালিল ভারত আদাং পিতা পেনাং আন আস্টেট আলং তা দোল লাপেন দাক ইলিতুম আসাম আলং রিলং মাতা ডেঙ্গু কেসো কে নাংলাং বমলো মাতে দুলো
2: লাপেন পাটাই লিতুম কার্বিং লং
3: কালাং
2: ওই আহাওয়ার লং সি তামে লাবাং সো কেসো বাংকে দুলো
3: কালাং
2: ওই ওই ওই ডক্টর কে হাই লাবাং সো নাং লি ভাইরাস পুলো কপি পেন লগা পাং দাং কে
3: ভাইরাস পুলো তাং তে ইলি তুম লাকে কে মেক পেন থেক লং এট আ হরমু গালি ল লাকে লাকে ইলি তুম কে লাং জি আফান্তা সিম্পল মাইক্রোস্কোপ পেনতা কালি ইলেকট্রন মাইক্রোস্কোপ পেনসি তুম লাং লংজি লাসি লামাংস ভাইরাস কে লা সেল পোলো দি লা সেল পেন হং সি কে দো পোলো তাং দে লাতুম কে আমে থাং দেট কে রেঙ্গুন এ তহ
2: আমে থাং দেট
3: আমে থাং দেট কে রেঙ্গুন এ তহ লাসি লাতুম কে আলাং কে রেং নাই কে দো কে থাং নাং জি পোলো তাং তে হালা মুনি দা সেল পুনন মাতে কাপ্রে গা জন্তু পি তুমা সেল আলো সি লাতুম লং মাং কে হালা তুম লংসি দুদুন লং নাং পো
2: হাদাক দু সি রেং পো
3: রেং পো লা তুমি লাসি লাবাং সন থাক থাক সি লা ডেঙ্গু ভাইরাস পুতা লা

0: bangke sita la ni pho trok par tang lo tang de la tuma bangke
1: oi
0: a te sa long nang klang dun de la
1: oi o hala bangke nang klang dun de
0: nang klang dun de la sita la ni pho par tang lo polo tang de hala igm puwa bangsi nang klang thu ko la pen hala igg puwa bangke pene iru iru ni a frang kisu ka chalong tang atum lo la bangke ke me tang atum lo hala tuma bangke
1: oi oi
0: la sila da kang bong la so kit test along ke langdam ning ke lalo je ns antigen bang si positive ma igm bang si positive ma igg bang si positive ma
1: oi
0: la si ns antigen la pen igm hini dora peta hai la so positive polo tang la ke non ta alang
1: oi
0: infection ki so chalong bom lang phang thek lo
1: oi
0: sita igg si positive chot polo tang te tamane la ke bene ruini rui thoma phrang alang ki so chalong lo ba siklo yon throw frank chalong ang khek lo hala bang ke la si la nang li la bang suk a test a sat lang along nang klang tang lo polo tang te nang li la doctor nang phan ne ta the why nang nang pidun po sita da ka chini nang bang ke la hello je dengue virus phan ke kapathi veg nang ji po the why ke piniani an ta ave
1: ave lang la ke
0: ave lang la si la ke supportive treatment pusi ni tumpu po supportive treatment polotang de la ke nangli phugeso do polotang de la phugeso apan kapa komji apan pin
1: kapa chungje apan
0: pin nang po kichu ki jun pami senji apan support pi du nang po la si supportive treatment bolo mane kichu ki jun un edet polotang de sa line sita pi nang po la pen hala ki su ka chalong ve ka mangta hem jong si hala ni li pu pamu ang thek ke meo yang thek do ma ti di hala bang so ang thek long le ko ke la phus so clean by bang so re la so na hut ke hem le do sita cho la hem ke do hut pang ke alang sang joy nang pon ta
1: oi hem ke do hut bang ke sang joy nang po
0: ki cho ki juna bang ke alang ko pima ning ha ki cho bang bote mesen nang po la pen lang bang jun pik nang ji
1: o lang bang ke jun nang ji
0: jun o nang lang bang ke la si phuge so do polo tang de la paracetamol sita chonang po sita hala pamuni ligi po son hala hai ang thek na ne abang long wang frog na ho ba na ne pen a wi ge jang ang thek do polo tang de la ke hospital do vek nang po
1: ai ai
0: la pen hala a wi sat lang ke lang hu jong si la virus nang klang lo polo tang te positive lo polo tang te ladak ni tum ki si ke test do ji la ke platelet count
1: ai
0: platelet ke la ke munit avilo hala litum le hemoglobin poison attack si wbc poison attack si tamane litum pudam deta henone avike pule pudam deta henone hemoglobin ke lage avike era part lo hala white blood cells la bangke avike logatum part lo platelet bangke lage avike era part pule pudam deta chola la si la bang so a phaya mang ke lang nei ke nang sol
1: kopia pose ke lang nang sol doctor ka lage
0: itum কমানে নানে চিরত পেয়াক পেয়াক দু পুসিতা রয় রেতিক কে লাংস আবি বু বম পোতে মাতি দি সীতা আসাম সবেত কাচিরত আগ চোট গে মালমস ফিল তাংটে আমে থাং লাগে চিংথিন হেজি তারমানে হা লাংস কাংথিন নালং আর রোল কে লা প্লেটলেট আতুম হেল আর কামল নানে জং সি আবি কি বু দিম দানে তো পোলো তাংটে লাতুম তা লা কাংথিন নুঞ্জি আর কাম তা লাতুম দা রোল থেও লাসি লাংস ডেঙ্গু ভাইরাস আকিসু গাছ লং আহুত লাংস প্লেটলেট আফান লাতুম আফাই কাপা কম দক লাসি লাংস প্লেটলেট আফাই লিতুম কেলাং নাং কক এলা হেল লাসি হালা পামুনি লিগিপু আভি কনানি পেন কি বুদো কক না পু হালা বাংস আং ঠেকটা লাল আভি কি বুদো পোলো তাংতে যে লাংস প্লেটলেট কি জুম লো পুসি তুম পুদাম
1: লাকে পুদাম এলো পুলতাং তে হালা কি জুমলো পুলতাং তে লাবাং সং থেকে লাহেলো আবি নাকি বু
0: আবি নাকি বু
1: আই আই আই নন এলি তুম কে সু তাম উলু পালাম সে নন নাংলি পুদাম ল লাসো পেন তাংকা মহা কাবি দে রতু আকি জয় কে কে কোনা লকে তে সান ন পলগে
0: লাবাং সু সাত লাং লাকে লা রেপিড টেস্ট পাম্বো নিদি তুম আছে থাম হেলি
1: আই আই
0: লাদাক এসন আলাম দলাং লাবাং সু রেপিড টেস্ট আলং লাকে হালা এনএস অ্যান্টিজেন পুদো মতে আইজিএম এন্টিবডি লাবাং সো এনএস এন্টিজেন কে লাকে লা ডেঙ্গু ভাইরাস লং ডেট লে লাকে পজিটিভ নাকে ক্লাং কালি লাকে হালা চিকুমগুনিয়া পুয়া কে সো তাদো লাপেন লা জাপানিজ এনকেফালাইটিস পটুম তাদো লাসি হালা বাংস ভাইরাস তুম লাতুম হেম বাংগে লাতুম ইসি হয় লাসি লাবাং সো এনএস এন্টিজেন কে হালা তুমা কিছু হালা

0: so ke so long da la tum ke positive do kok ta hai
1: oi oi
0: la si ili tum la bang so ns1 si positive polotang te la eliza puisia test do la
1: oi oi
0: eliza test mang la ke an so se ke patini dak ji e phan la si no no mat ke la bang so eliza test ke dak tum long difu medical college long langik bom la pen la idsp
1: oi
0: atum long the infectious disease surveillance program la dak difu along do latum along ta la bangso laboratory along ta latum clinic bom
1: hadali hum ri dam se tame mane la ke anami pi ba pi nang ne bo se tame la tum ke pi nang ne la bang ke ake jo pe se tame sat lang po
0: lang bom po hala ke cheng si akit test ke claim hot positive po khur bang ke la ke 100% tini dak lo pu pelo sita tahai po son si dopo sita treatment mate কিছু কিছু নিঙা বাঙ্কে লাগে হালাপামনি লাগি পুয়াশি দামি বম
2: লাপন পড়ংলিত অকপ্রাণা জামে গাং ডেলম ডেঙ্গুকে সৌপুথাক ডক্টর ধরম সিং তেমং লাপেন জোয়ানি সংফারত

0: 100% তিনি ডাকলো পেলো সেটা তাহাই পুয়াশি দোপ সেটা ট্রিটমেন্ট মাতে কিছু কিছু নিঙে বাঁকে লাগে হালাপমনি লাগে পুয়াশি দামি বম
1: লাপন পড়িত অকপ্রানা জামে গাং ডেলম ডেঙ্গুকে সৌপুথাক ডক্টর ধরম সিং তেমলাপেন জোয়ানী সংফারা তুমং বং জিউ জিপুট আর জুইলংটাং লাকি আকাশওয়ানী দীপু আদন্থু ইংলিশ আলুন আর জুইকসেনা জর্জ মাইকেল লাপেন এলটন জনা তুমপেন কিলুন আর জুইকসেনা আলুন আলম থেলকে ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি

0: HDP ai hi thia long le khilipana ke dok nanga pa chu he
1: diti oi ne pia lam si kening je tavaret ma
2: larsika phan tam hoi si omphu ningilo alamar judun long si langtu ke kache thera hik si dudun joilo lirbon basa pie tumke alam thia jor longdun loksi ingne khuk khuk delo omphu ke kathirak amhang er et anpin lo lirbon atum kangne ga pa ga pa ga duhu pen hidi sokajo nangkang huji puwa vo priya hurta here duksi injar thuchor lo adung angnam pie longan
3: Oneng lirbon
4: pilo oineng
3: arni narlo tanglo oineng anso chuchiluma
2: basa piyabang arjulo
4: is oineng nikiting ni bup hangjanglo nangtum pachilailam nangar judun rong ama si dollar sika anso le chulo na iglang tu anso chuchelang ma
2: soka bahara phang par phangking langtu kana langding si lirbon arjulo
5: nangtum chobam lon to netum soka bahar thondam rai langye
2: alam ning je si langtu ka tum soka bahar parphang ponsi hemanat roi ponlu
1: chunang puhe neng
3: nang nilo oine muli chura petlo ne
2: basa pia bang ningelo
4: kalang lo chura pet sike mepo
2: lirbon ta che don dun lo lirbon om phu pen larsika tum amahang nat lang lo alang tum mohora long aning ka siksak ir ahar chi si thek long lo peju peju pen aprang son aning ka rong chen chan ke ki prai det thek long si lirbon ningjelu
4: ui marli ko anje sokta kero depoma ani si vet ke patang yat un elo iglang to ka toma phan kang hong rom rom han thorle chulebra churong nangma pulo
1: pi han thorlo ne
2: omphu arjudunlo
4: rui bab hemarui bab ne mohagar lo si nang thap thot nang tumi ni tha ne andam po ui marli
2: sokero tang anura tha si bangke thom ta ingni kur si rui baba the chong prong lo অম্ফুকে পেকক পেন আমহাং ইচেভেন প্রুইসি নিহ্যাং আনাত লেং ফিটল আমি হি আর তিং চেন সি কাংয়ার পন ফয় আমি হি কে লক থেকলং সি আলাং নিংজেল
1: নেংলার সিকা হালাকে সে মেনা কর আমি হি কালিমা
0: ও হালাকে কর আমি হিলো পিপসেনাং কারজুল নে
1: বুহেনলো আরজু জং জং নে কাংজার ফয় আমি হি লাং দুন মেসেন সি নাং কারজু রাই নে কর আমি হি কালিমা কালাং মাপু
0: ইন্দিরা গান্ধী লোনে মতে রাজীব গান্ধী লো নেবংসি কর্ণা কাংপুতে কে
2: লার্সিকা নিঙ্গেল
0: হালা সোহুত ইতুমকে বিহে খাকলে
2: লার্সিকা থাক দুনলো
1: সেমেন কে রয়া বাকট কাসেলা মাহুত সাহাবি নুট কে আং সং পেন নাং চিংথু প পুলে ওই
2: অমফু নিঙ্গেল
0: হালা কে দিলাই আর নাম কে সোয়া জকলো
1: লাঞ্চত পুহে আরলং সাইনি কি হুদাম পুলে কাংরা দা মাতুমতা থিদাম ক্লিপ লাহৈ কে হালা দিলাই সার পোয়ানিং কিথিয়া জয়নেলু চিনি লনেং
2: দিলাই আং লংনাথ আরি চিমুন জংসি অম্ফু নিঙ্গেলু লার্সিকা পেন বাসা পিয়েতুম বাহিনী তা কামাং হুবং পেন কায়া মাতা কে থেক লংবের আং লংনাথ লাং প্রংলু আর লং সাইনি কে ফুর অংসি আর রেপ পিয়ারু রাং পাকলাং সাক আসনসি কে পামান দেত আং লং আফানলে কেলাং মেমে কামাথা মেমে পিসি কে দো লংমা সীতা পিনিকে লার্সিকা ইসি কামাং হুবং পেন লং নাং ককলো আলাম কাছি থান প্রে আর জুদুন লং লকসি
1: কালাং লো লাবাং সোয়াং লং আং লুম সি চিতি বিন জয় লো পুলে হালা সো কামাং হু মে মে রং বিন তা লাবাং সোয়াং লং আলং সি হেলাত পিট লো তাং হো হালা ফেরে মে মে কেং লং পো তা আন পেন তে আজো জো লুতে জুই জাম্পো ফালা কিলিং চংক্রেত আতেকে তুমতা তাংহো লাহুইকে দিলাই সারপো ফান কে টন কেলাং আতুমলো তাংহো খনবামন পর্বরাসপ ক্লেংলো তাংহো দিলাই সারপো কে কাংথির পিক আরনামা ফানসি সুয়াসুতি রুক্লক না পুকা ফেরে পেন মচক আসি কারিয়া তুমতা অক হুং আন্দা দামহাইবাং বেলো
4: ওইনিং মারলি কুপি সিং লং নালে কিলাং কাছে তুপ্রং ল আরলং সাইনি কে পাং হ্যাং দুঞ্জিয়া ফান কৈরি টং কেদাম রিন তিজি মাপিল জোরে বাপকে কুমালো কে লেপুকে
0: নেং বাসা পিলে পালে

lapona porna litum lamhon chaka por hi jame kang deng long pen inkung nar kep ahur ka chingbu avo alam hancha arju long tang la labang so lam hancha phan ke pachu na tum lake prudip rongphar samson ing ti roman ing ti senkan ki ming ti pi khun mili kropi tracy rompi pi lapen rengsibon teron pi labang so inkung nar kep আহুর কচিংপু আবু আলাম হঞ্চা আকাশবণী ডিপু আই স্টেশন লং পেন কেরট ক্যাপাচি টাকচিং আলাম হঞ্চা ইংল কেনাং সর ক্যাপাচানী আলাম জের আর জুইথা এলপিজি মাতে চুতুন চুদাঙা গ্যাস সারো না তিং পেন চেথর নাংজি কোনার নেই কে বাক পেন গ্যাস কেটেট আং নিমিং নিম লং পুলোতে রেগুলেটর আর সুইচ ইংকির সেরাক পেন হেম আং হাপি লাপেন ইং হাপসো ইংপু এডাংজি চুতুন চুদাং আগে সালং থু আ সুইচ লাপেন রেগুলেটর সুইচ তা চুতুন চুদাং তং দেট আফি ইং কিয়ার পামি নাংজি এলপিজি সিলিন্ডার পেন আলং থু আলং আন গ্যাস কাপা চেলিং জি আফান মেসেন আর বারা পাইপ সি চেপারি দেং নাংজি এলপিজি কে কায় হুট গ্যাস কে কায় আলাইটার সি এ নাংজি মেকোচেট আসো পেন কে কায় কেদে নাংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার কেবাক লেদো পুলোতে গ্যাস এজেন্সি এস আহেম আলং পনসে রাখছি হাডাক কেক্লেমাসাই খে তুমফানসি পাপেলাং পামে পেনসি পাসেলাম নামজি কেডাং সত কেপচিনী আলাম জের কে লাপনিক চল লাকে আকাশবাণী ডিপু জামে কার্জুলং বমলাকে এফ এম বেন পেন ফারুই সিরা টকবরা সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আ এপেন সিতামে নালিতুম আকাশবাণী ডিফু জামে আর জুইলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নের ক্যাপরা মিনিট প্লিকেরা ফো প্লেংজি দক দকল পরফাই নের ক্যাপরা মিনিট প্লিকেরা ফো প্লেংলোতে দেলহি পেন ক্যাপাচিটাক হিন্দি আলাম পেন সামাচার সন্ধ্যা আর জুইলংপু পরফাই সিরকে প্লেংলোতে দিল্লি পেন লেথট ক্যাপাচিটাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জুইলংজি

কাহনামে ক্রুয় আলামার জানালং পেন জিতেন্দের আলাপেন রবিনা ক্রোপিয়া টুপেন কিলুন আর জুয়েক সেনাং আলন আলাম থেলাকে কাংহন ধবের জিনে নাম ফান লবাং সলুন কাবন্দা বাং জিতেন তেরা তোটাংটে আর জুয়েক সেনাং লবাং সলুন।

নন্ধে নাংলিটুম কাহনামে ক্রু এলামার জানালং পেন জিতেন্দের আলাপেন রুবিনা ক্রোপিয়া টুপেন কিলুন আর জুইকলং টানল লাকে আকাশবাণী নিপু আদুন্থু কেরলা আলামার জানালং পেন সুরেন বেলাপেন পাপন চক্রবর্তী আটোপেন কিলুন আর জুইক সিনাং আলুন আলাম থেলকে মালিন আদাব লবাং সলুন কাবন দাবাং জিতেন তেরাং লবাং সলুন আলাম থেপান কিপুদাম লাকে আদাপ্রাং ভান্সি কিপুদাম

কেরলা লামারজানা লংপেন সুরেন বেলাপেন পাপন চক্রবর্তীয়া টুপেন কিলুন আর জুই লংটানল কার্বি লামারজানালুন কেরটকে পারজু জামে গাংনে লংপেন আধুন্থু লামসাম লামারজানা লংপেন জিতেন তেরাং লাপেন মালিনী তি সোপিয়া টুপেন কিলুন আর জুইসেনা আলুনালাম থেলাকে লামসাম পেননি থানজি লাবাংসলুনালাম থেপানকে পুদাম লাগে আনিং আলু আলাম থে আমুথাক লামসাম পেনসি থানজি মাতে আসেং কেহাং আলাম থে তামে লামসাম পেনসি কে থানজি পুসি কি পুদাম ততাং থে আর্যুক সিনা লাবাংসলুন